0: तुमको वाह भी
1: ले फो ना लो जाने हम लाफन रही चिदेरा वोटा नहीं लो जाने हम प्याव से जो अत्वे आला जनों में आसाते ना चिदे मेते हमने लो जान ले चिदे तो नहीं जो जो बात का मतियत क्या नोटा नहीं बम मेते हमने जाने आशा पूछ जान लो वोटा नहीं जान ते ना बम मेते हमने ले वे फिवारूता ना ने वाशा पूछ जनों सी ना मीब तो रने च मेते हमने लो जान ले इज लो ने फामने मा फासा ला माना ना जन रहा Nefa ne asa izy asa potsy ho mivoaka ny tany dia ohatra izay ilay izy.
2: Mahomby kosa aloha ilay izy raha isainy raika osy e. Satria mahomby ilay izy ko zao raha marary efa atao ohatra miena be mihitsy ko.
3: Le fiobona de toute façon le fiobona zany tsy ratsy mihitsy hein. Fa le problème ilay izy tsy mifanaraka tsara amin'ilay hoe tena fiobona. Mioboka anao tsy mioboka anao tsy hita hoe izay tena marina. Fa de toute façon zany tokony misy fahombiazana foana na de kely ary. Ny fahitako azy zany raha tsy fantatro ilay hoana.
4: Tena mahomby ary misaotra ny fanjakana aloha nanao an'izay zavatra izay. Fa aminay aloha mety le izy, mety le izy na dia hoe miasa tena ny ary izay a, dia mety aminay le izy satria tsika aina nge no foateto e.
3: Ny jerevantsika azy voalohany angamba nahitana azy hoe mifindra amin'iny le lalan'inona ny le aretina. Raha hoe araka ny fandiniako azy zany le aretina mifindra arakaraka le contact. Aman'olona fa sy de hoena dikan'izany zany raha hoe misy ny fibona dia miena kokoa zany le contact amin'ilay olona zany hoe tokony misy fiatraikany foana eo amin'ny fifindran'la varakaretina zany hoe mahomby misy fahombiazana foana ary na dia hoe tsy de lavorary loatra ary le fomba fanaovantsika an'la fibona ataontsika hoe tsy maintsy misy effet positiva foana azo avy aminy.
2: Na izy anao notany misy fiatraikany satria na la fitedavanao ary nge sahirana e sahirana raha amin'la fitedavana tsy na de le ny anay zao raha ny tena marina sabotsy zay fa tokony mbaikaraha makely nefa n'izao zay de mihidy de le ao anatin'le telo andro nefa le hanina hohanina telo andro ny tena enjana be a satria anao tsy maintsy mamorona ny tsy misy mihitsiny zay ny olana kely amin'la izy
3: tsotany tsy de hitako tsara le tena fiatsaikany anao e satria ohatranay miasa mpiasa mpanjakana zay ka zy fiatsaikany fanjakana manome volavoana oe fa ho an'ny sasany peut-être mety ohatraohatran'izay
4: aminay miasa tena ny zany a tena misy le izy satria zavatra tsenanay zao a sabotsy vao tena hoe tsy miasa le mpiasa zany de mbo mividy zavatra atao aminay de zao ny ofizay zao rahapitso tsy mivarotra de zay kelikely eo zany natao amboamboarina hoe mavita sabotsy lahaty zay hitanay eo zany de zay no amboamboarina nefany a tsena zao hoe raha malala fa revo tsena tsisy mihitsy amin'izao tsisy mihitsy ny tsena hatramiy na mpivarotsana na raha mikolay hoe tsisy le tsena amin'izao satria tsy mandeha le entana tsisy nininina taloha zany hoe mba misy vazaha tonga ohatra zany mba mividividiny entana efa zao tsisy mihitsy fa dia ny eto ihany zany miodikodiny eto
3: raha eo amin'ny fiainana aloha ohatra nay le miasa tena zany dia hita be misy le fiatraikany satria le andro tsy asana ny fotoana zany vola aminay zany hoe ny ora iasana zany ny vola aminay karaha misy ny fioboana zany hoe tsy hovoaky ny trano a de dikan'izany zany tsy maintsy misy fiatraikany foana zany amin'ny lafiny indrindra amin'ny lafiny ary ekonomika tena misy fiatraikany be mihitsy fa rehefa izay moa zany no hita fa mahasoa a de zay izy zany
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: गिलास तुम कुफाफ ही
1: निसराई बंदे इंजे इंतिन्या तमसान निरुचा का सुनबा फबो कतान इंतिन्वे सतीन अंतानीनु इन्नमु दामनु मतुगनो इरुचा का सुनबा फबो कतियम नि बातफिनरान दे जावा रातसिनिशा बातफिनरान देसिनिशा दे यू तुयरानी उजान यानिशा नमुला फुलकु लुए फियनना अन्यंता fenana any tsa le hoe famatotra amin'ny tany dia io zany a nantaniny io ray aman-dreny io a hoe inona moa zany nandana toto izy io hoe za tia malosoa ny zavatra ny ainako sy ny azoko taty ambatofinandrana satria raha tsy nisy anao ambatofinandrana tsy nisy dia zao dia ozy izy ilay ray aman-dreny hoe ianao izy a mampatsiahy ah ny fitsirin'akondro fitsirin'akondro izy rehefa mandeha samy maka ny anjara masoandrony de rehefa nodovety ny ranatsakaina de miondrika ny voniny de mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola miakatra zay ozy izy mifahitako anao ty de teo a no nitsiry tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena de io zany ny heveriko hoe herim-panahy manosika atrany an-trany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay ilay izy fa satria mbola za mbola tamin'ny valombe folotoana dia nomendiny fiarahamonina aingam-panahy dia mamerina dia nahazo nandrato fianarana teny amin'ny oniversité dia mamerina misedran'ila izy tany amin'ny sehatriny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy